ফলে বনক মানুষ দিয়ে গেলাই ও হলে তেনে পিন্ডে আউ দিয়ে গেলাম সান বিন্ডে ফালি রাউন করানো রাউন করানো বনাইছি গিরাউন গিরে রেখে পাশে গিরাউসা লি ফালে

দেখ মালিক ফিনতিছর না নাই নয় কোম্পানি নাই রেডিও লিবার সির হো তো এটা নিয়ে আমাকে নিয়ে মিউজিকের একুশ বা থাকা প্রোগ্রাম নিয়ে মিউজিক মানলে না লো ফাসি কো ফোর ফাবর ফো ফিলা হাউ নিয়া ফো তো পত নেবে হাউ ফো বা ও আখেরে গিয়া ঘদক মানলে না লো ফাসি কো লাওস লাওস আজিতা লভ আমিও তুর বেতাল আমি সাজিং অব্রিগারো মারিস ফিলেকারি কুড়া রু ওকে নারামস এবার বেলে তু অনাবা পুরকে যাস্তা না ওরা টাইম ইস জ্যাম ইউন ওকে আপনি মেসাজ মাখে তো না করে কে তাহলে বেলে ওনা করে মারিস ফিলেকারি করে সারাদিন আমার সিরে লাই সিরে নাও তিক মারিস আনি বিন সির নাই হিরা ইরা রুয়া তুল করে সিরা কাবাল হাউনি দিয়ে কেলাসা মেসাক বনিতে বনিতে দিয়ে তুমি কাবাল হাউনি দিয়ে কেলাসা এবে থ্যাংক ইউ বাই বাই এ নেবে সে বেলে কারাই তু অনবা নিতে সেলা কন্টিনিউ হইতে না প্রোগ্রাম পুরকে যাস্তা না ওরা না ইকুস লিউ মারিস এ ও সি মামে জিঞা দিয়ামসা মারিস ফিলে উমা ক্যারেক তে কেরে সায়াং ও ওকে সায়াং এ সায়ান সরি সায়ান মাই ফেল সায়ান এও মাকে বেনতায় হন বিয়ে লাতে টেনশনে মাও মারস বুকালা মোরাস মাক নাই মাও এক তো মাও এলা মাও এলা সরি কোকালা সুমাস মানে হে মিনুত বালু তাম বে নেন না মানে আমি বে বে নেন না মানে আমরুয়া বে সায়ান হাউ তো হার এই তো আর বা ওই লেতেন বে ওই অকস্তা নেবে তো আর কারেক তো গা তো আর বা ওই লেতেন হাই লাবেল তো হার গা লিফালিথান আরে তো আমরুয়া চচ কালায় এই চতক ছা হানে সান্ডাই ছা এমা হো তুষা লেতেন করে খানে সা এমা হো তুষা নেবে বাল বাল রে ছা ইমি ইতা মাকারে মালুসা হাউ মাছ না হাউনে ফত উলুক হাউ শুনু তে ও না ফত ফাবর ফো ফিলা হাউনে ফত ফত নেবে কানাস মা ওকে রস নাই টাকা নাই এনে গা আবা ফালিবা বেলে গেল আবাং কালাম কি তো লাঞ্চ চলিবা এই হাউ বে হাউ বা ত্রক উলিলাই তরকা উলি ফালি গে মাক্স নিয়ে ডিসকান চালাই তো বা না ইমরুয়া দিয়ে কাতো ডিসকান চা দিয়ে কোভিন তিস রা নাই ন কোম্পানি নাই রাডি উলি রাড় সির হতো ইডেন মাকে তো নিয়ে প্রোগ্রামা তোনে নিনি তোনে নি রহ বাই হের সাওয়ান কালান দুরান্তে অরা সুবানে লারাং নেবে ই কুসলিউ হাউ লরি হেকি পারা লিবরাল তো মাকনে নারাং ললে হাম নেবে লং মারিস আকার কা তো ব্রিগারু বারা কি রডে সোয়াইন তেবেস বাউ ভিনচির উতি নিয়ে পার্টিসিপেশন লিলি বা প্রোগ্রাম কালাম উরাক নিয়াং ইস্টু রাডে লিবরাল দিলি দুরান্তে অরা সুবানে লার আউ সি অরা আউ সি প্রোগ্রাম হাউ ন অরা শর্মা তা বাই হে ওয়াইন কালা ডালেতাং অবরিগার বারাক বা অভিনচরত নিয়ে আকম্পাঞ্জ গাছ তেম্পু বাহাল রামের রাজু এ বালুং মাংসির অবরিগা তো ডেস কাম সান মাসি রোনা না ফাতিন রাজু মাংসির মালিরি মালিরি না কাশ এলাম বিচ রোনা ফাল রাজু নেবে অবরিগার বা টেম্পু নেবে কার কা তোমাস স্কুল পা বা আইন কারিক দুরান্তে ওরা সুরানি লারান কারিক লিফম বালু কারিক তোর লালু বে তার লালু নেনে লিউ কার হাউ তার লালু বে হাউ তার লালু বে আতুর আতুর কারিক লিলি অনে বেশি সিরা নেবে মাখাও গোস্ত আক্রাপ সির নে ইরা নেবে মাখাও নুঙ্কা তোমার সার স্কুল পা ইরা নেবে মা গোস্ত আউ তোমার সার গোস্ত আতুরে নেতাম আমি তোমন মালু তাই সির নে লাতে নিরুস কারণ লিফম বালু নাক সালা কারিক উসুর স্কুল পা সেম হিরুস কারিক আবার না লক্ষ মাই অনুসিরা বা আবার না ফিল না হাউ নাই অভিন দিছিল তো তবানে দিত না ও সে সুটি রাডলি বা রাড়ে দিলি হামনে বেলম আরে সাকসুমি কেন ও সে মালক অভিন চির উত্তর দিলুম নয়তো সে সরু মাল ফালি ইয়ে
Jadi sang abang kalang, ia orang tu kualu, toh tu kusana lu kalang, orang Timor Leste, nama pernah fatih hamu tu ko hau balo. Maris, nebe, bye bye, i, adeo, ciao ciao, oh ciao ciao, nebe bon sonho, eh. Kari balo malu mana mensase mai hula leon, eh.